ডক্টর নরেশ চন্দ্র দাস, ডক্টর কল্যাণী নন্দী, ডক্টর হরিহর কানুনগো এবং শ্রী প্রতাপ চন্দ্র ত্রিপাঠী। তেবে শ্রোতা বন্ধু, এই যাত্রার সিধা প্রসারণ পাই এবে আমি আপনাদের নিয়ে যাচ্ছি পুরীর বড় দাণ্ডকু।

차 애니때니라 저러 사파라티 평사라러 거퍼 먹추라 부른다바노 가리가디 제테스타노 সকল এই স্থানে পাই আবর কাশী মধ্যে দেই আজ সকল তীর্থ দ্বারিকা মথুরা কাশী আজ সময় যেমন সব তীর্থ এইখানে সমাগম হয়ে উঠিছন্তি আউ আমি দেখুছু শ্রোতাবন্ধু সিংহদ্বারর সে অরুণ স্তম্ভ পাখে জগত জননী মা ভবসাগর তরণী সংসারর দুঃখ হলে মা দেবী সুভদ্রা মতো সিংহদ্বারর উহাড় ভিতর চালি আসছন্তি আউ বলিয়ার ভুজ বড় ভাই বড়ভক্ত যিকি বর্তমান নন্দীঘোষ রথর নিকটতর হলে অগ্রসর হচ্ছেন দৈতাপতি সেবক মানক দ্বারা দৈতাপতি যে ডোর ধরি হয়েছেন এক মেড় কে বলছেন মণিমা মণিমা কে বলে চাল চাল চাল প্রভু চাল অপেক্ষা না অপেক্ষা করেছিল প্রভু আপনার আসবার সেই পথক দর্শন করা আপন আসি যাইছেন মস্তকরে রাঘব দাস প্রদত্ত তাহিয়া যৌ তাহিয়া অতি সুন্দর ভাবরে পুষ্পরে সুশোভিত হয়েছেন যৌ তাহিয়া কেড়ে ভাগ্য তা দেহে লাগিছেন রঙ্গণি মাল সোল এবং রঙ্গণি মাল সহিত তুলসী এবং নানা সুশোভিত সুগন্ধিত পুষ্প সহিত মস্তকরে রয়েছেন ধূপ যৌ ধূপ প্রতীয়মান করে জগতকে ভগবান নিজে কুমেন ব্রহ্ম সত্য জগত মিথ্যা এবং এ সংসারে অহংকারকে বশীভূত করে নিজের সমস্ত কর্মকে মতো সমর্পণ করে সৎপথে আগেই চাল মু হচ্ছি সেই বলিয়ার ভুজ উঠ চষা ভাই উঠরে মুপরা বোলাই জগত ঠাকুর আউ কর নাই মঠরে মু হচ্ছি জগতর ঠাকুর মু হচ্ছি রাজা মো বড় ভাই বলিয়ার ভুজ এ শ্রীমন্দিরর সবু কথা সিনা জগন্নাথঙ্ক পাখে থাকে মু হচ্ছি বড় ভাই মোর নির্দেশে সবু চলে সেই নির্দেশে দৈতাপতি সেবক মানে দৈতা সেবক মানে কি পছর ডোর ভিড়ি ধরছেন কি তাঁর স্পন্দারূঢ় হয়ে তাঁকু টেকি দেউছন্তি আউ কি তাঁকু পাছড়ি নেউছন্তি বাহুরে বেলেই আহা।

0: significant step towards strengthening bilateral relations. The United States has launched a new wave of strikes on Iran aimed at protecting vessels in the Strait of Hormuz. U.S. military said it completed a second wave of strikes on Iran yesterday that were aimed at degrading Tehran's ability to target vessels in the Strait of Hormuz. President Donald Trump is also weighing options to expand the U.S. military operation to loosen Tehran's grip on the critical waterway. The Rath Yatra of Lord Jagannath will begin today at Puri in Odisha. President Draupadi Murmu, Vice President C.P. Radhakrishnan and Prime Minister Narendra Modi have greeted the people on the occasion. Two-time Olympic medalist P.V. Sindhu produced one of her best performances of the season to outclass world number 5 Han Yue of China in straight games and storm into the quarterfinals of the Japan Open Super 750 badminton tournament today. P.V. Sindhu needed just 35 minutes to register a commanding 21-16-21-14 win over the higher-ranked Chinese shuttler in their second-round contest. In men's cricket, the second one-day international of the three-match series between India and England will be played at Sophia Gardens in Cardiff today. The match will start at 5:30 p.m. Indian time. Earlier, India defeated hosts England by 6 wickets in the first ODI at Edgbaston, Birmingham on Tuesday to lead the series 1-0. In football, defending champions Argentina defeated England 2-1 in the second semi-final at Atlanta Stadium in the USA to set up the title clash of the FIFA World Cup against Spain. Argentina will now play against Spain in the final on Sunday night. And now before we end the bulletin, the headlines once again. India calls for closer cooperation among BIMSTEC member countries to tackle security and economic challenges amid geopolitical conflicts. Defence Minister Rajnath Singh says government is ensuring development and national security progress on same path. Supreme Court suggests CBSE to introduce third language from class 5 or 6. India set to launch first hydrogen-powered train to promote green and sustainable rail mobility. P.V. Sindhu stuns world number 5 Han Yue of China in straight games to storm into quarterfinals of Japan Open badminton tournament. And in cricket, second ODI between India and England to be played in Cardiff this evening. With that, we end the midday news.
1: আকাশবাণী কটক শুনন্তু শঙ্খক্ষেত্র পুরীঠারে অনুষ্ঠিত মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথঙ্ক বিশ্বপ্রসিদ্ধ ঘোষযাত্রার প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী প্রদান করুছন্তি ডক্টর শান্তনু কুমার রথ ডক্টর নরেশ চন্দ্র দাস ডক্টর কল্যাণী নন্দী ডক্টর হরিহর কানুনগো এবং শ্রী প্রতাপচন্দ্র ত্রিপাঠী প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী পাই নেই যাউছু আপনমানঙ্কু শ্রীক্ষেত্র পুরীর বড়দাণ্ডকু
2: নীলাম্বুজ শ্যামল কোটি কন্দরপর সেই যে লাবণ্য বিগ্রহ শ্রী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সে মহাপ্রভু রামচন্দ্রঙ্কর বাহুর যেপরি গঠন সেইপরি বাহু হেউচি ঠাণি হেউচি মদন মোহনঙ্কর বাহু বা হস্তদ্বয় বক্ষ প্রদেশ আউ ত্রেতয়ার চিহ্ন বা লক্ষণ সত্যর চিহ্ন পাইলে মুখরে বাহু আউ বক্ষ এবং হস্তদ্বয়ের পাইলে ত্রেতয়ার লক্ষণ আউ তলকু যদি আপনার আসুচন্তি কটি প্রদেশ ত্রিভঙ্গী টাণী আপনার দেখবে মদন মোহনঙ্কর সে ত্রিভঙ্গী টাণী সেথিরে দ্বাপরর ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনানাম দুকুলম চ চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি সেই বংশী বিভূষিত করান নবনীর দাভাত হাতরে বংশী ধরি যে দ্বাপরর অধিপতি ভগবান ব্রজেন্দ্র নন্দন নন্দ নন্দন কৃষ্ণচন্দ্র সে সংকেতকু সে দর্শনকু আমে কটি প্রদেশরে শ্রী মদন মোহনঙ্কর পাইবা তেণু ইয়ে কহিবাকু গলে যেমিতি স্তুতি করা যাইছি গীত গোবিন্দরে
3: নবনীরজ ধর শ্যামল সুন্দর চন্দ্র কুসুম রুচি

যেতে দূর ঘন্টা নিদান শুভে নজরে নেই পকায়ে অকৃত দুষ্কৃত গড়ে গড়থা দেই পতাকা ডাকুছি চলাচঞ্চল হেই আস আস এ নীলনগরকু আস এ নীলাদ্রি মণ্ডন এ নীলাদ্রি শিখর নীলাদ্রি মৌড়মণি সে প্রভুঙ্কর কালিয়া শান্তকর লীলারে তুমি মধ্যে আসি সমস্তে উপস্থিত হয়ে যাও আর ঘণ্ট ধ্বনি যেটি মধ্যে শুভা যাচ্ছি সে স্থান পুণ্য পবিত্র হচ্ছি যেপরি শঙ্খর ধ্বনি সবুকিছি পরিপূর্ণ হয়ে যাই থাকে পাপ প্রক্ষালন হয়ে যাই থাকে সেইপরি ঘণ্টনাদ যেটা পর্যন্ত শুভা যায় সে ক্ষেত্র পরম পাবন হয়ে যাই থাকে প্রভু সত্যি কোণ আপনার সেই ঠাকুর বলভদ্র জগন্নাথ সুভদ্রা চ সুদর্শন দারু ব্রহ্ম স্বরূপায় চতুর্ধা মূর্তয় নম সে চারি মূর্তি আজ কিন্তু দশ অবতার যাত্রা দশ অবতার পটি দিও পূজা পাওলে আজ দশ অবতার যাত্রা পতিত পাবন যাত্রা জয় জয় জগন্নাথ হে জয় শ্রী জগন্নাথ যার পাদে কোটি ব্রহ্মাণ্ড ধ্যান কলে অচ্যুত গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি পদ চরণ তোর অচ্যুতানন্দ সে পঞ্চ সখা যুগর বৈষ্ণব সিদ্ধ সাধক অচ্যুতানন্দ দাস লিখিছন্তি সে পদ বন্দনা করি যে পদকু বন্দনা করিবা পাই ব্রহ্মা শিব মধ্য আজি প্রভুঙ্ক নিকটরে সমর্পিত হয়ে যাইছন্তি অথচ করি পারি নাহান্তি সেই পদকু বন্দনা করিবা পাই যাইছন্তি প্রভু গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি চরণ তোর প্রভু জল নাহি অছি কেউ জল মো আখির জল আখির দুই ধার লোতকরে আপনার পাদকু ধোই দেবাকু চাহে টিকিয়ে পূর্ব আপন মানে শুনেছিলে ডক্টর শান্তনু রথ মহোদয় কৌলে ইয়ে তো হচ্ছে সেই মুহূর্ত সেইটি তো জগন্নাথ মহাপ্রভু রত্ন সিংহাসন ছাড়ি চালি আসছেন ভক্তঙ্কর আখির নীরে তাঁকর পাদকু ধোইবা আহা কি সুন্দর ভাবে ডক্টর শান্তনু রথ মহোদয় কৈলে তাকে শ্রবণ করি মো দেহ এবে মধ্য লোম টাঙ্করি উঠেছি প্রভু এড়ে ভাগ্য মর হব কি বৃন্দাবনেশ্বরী সেবকী আপনার যদি মু সেবা ন করে পারে না আপনার সেবকর সেবা যদি করবি তাহা মধ্য মো পুণ্য হয়ে যাব কারণ আপনার পাদবা এ চক্ষুর লোতক মধ্য আজ নিয়ন্ত পড়ি যাব প্রভু তথাপি আসছেন আপন সেইপরি ভাবে গরুড় যাহার বাহান কি দেবী আসন লক্ষ্মী দেবী যার খরণি তাকু কি দেবী ধন প্রভু আপনার কি বা আসন দেব আপনার আসন দেওয়া কারণ গরুড় যাহার বাহান তাকু কি বা দেবী আসন লক্ষ্মী দেবী যার ঘরণী তাকু কি দেবী ধন যাহার আসন গরুড় যাহার ঘরণী স্বয়ং ঐশ্বর্য মাই কোটি ঐশ্বর্যর অধিকারিণী মা জগজ্জননী মহালক্ষ্মী আপনার কি বা ধন দেবী সেইপাই কোণ অছি আপন যো যো জাম জাম তনু ভক্ত শ্রদ্ধেয়ম অর্চি তুম ইচ্ছতি তস্য তস্য অচলাম শ্রদ্ধা তামেব বিদদামি হম মু ধন চাহু নাহি মু কিছি চাহু নাই কিন্তু চাহুছি কোণ না কেবল শ্রদ্ধারে ভক্তিরে যিয়ে মতে যাহা কিছি অর্পণ গলা মু মধ্য তাকু নিজে গ্রহণ করিবি সেই শ্রদ্ধারে তো আপন মা শবরী যেতবেলে আপনার কোলিটিয়ে দেই যাইলে অইটা কোলিকি আপন মধ্য তাকু খাই নেইছিলে আপনাইছিলে কেতে ধন্য কেতে প্রভু আপন সেই আপনকর লীলা যে লীলাকে দর্শন করিবা যে লীলাকে দেখিবা মনে পড়ে সেই ভক্ত শালবেগঙ্কর সেই ভজনটিয়ে চাল সখী আমে দর্শন করিবা।

শ্রোতা বন্ধু নমস্কার। ভারত সরকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক যোজনা সব প্রস্তুত করুছেন। সরকার প্রস্তুত করুথবা যোজনা গুড়িকর মুখ্য লক্ষ্য হেউচি লোকমানঙ্ক পাখরে পৌঁছাইবা এবং সচেতন করি তাকু কার্যকরী করিবা, যাহা ফলে সেবানঙ্কর বিকাশ সম্ভব হয়ে পারিব। এই পরিপ্রেক্ষীরে আজি আমার কার্যক্রম বিকাশ মন্ত্র।

0: আজ আমার আলোচনার বিষয়বস্তু রয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এ সম্পর্ক আলোচনা করা আজ আমার সহিত আমার আকাশবাণী স্টুডিওরে উপস্থিত অনেক গোষ্ঠী কৃষি অধিকারী পোলসরার গণেশ্বর সাহু। তো প্রথমে আমি আমার কার্যক্রমকে সাহুবাবুকে স্বাগত জনাইবা। সাহুবাবু নমস্কার।
1: নমস্কার ম্যাডাম।
0: আজ যে আলোচনা রয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, প্রকৃতরে এই যোজনাটি কোন?
1: আমার চাষী ভাইঙ্ক অবগত নিমন্তে মু জনায় দউচি যে সবু চাষী ভাই মানে জানিথিবে যে গত অক্টোবর 11, 2025 রে এনএসসি কমপ্লেক্স পুসা নুয়াদিল্লি ঠারে প্রধানমন্ত্রী করকমলরে উদ্ঘাটিত হয়ে যাইছে আমার প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এই যোজনাটার মূল লক্ষ্য হচ্ছে আমার যে অনুন্নত জেলা আছে, যেটি লো প্রডক্টিভিটি এবং যেটি ফ্যাসিলিটি আপনার ইজি লোন ফ্যাসিলিটি নাই, সেই জায়গার কিভাবে আমি প্রডকশন কু বড়াইবা সেথিপাই প্রধানমন্ত্রী এই যোজনার শুভারম্ভ করেছেন। আপনার মানে জানিথিবে যে এই যোজনার 6 বর্ষ পাই চালিব, 2025-26 রু 2030-31 পর্যন্ত চালিব, যেউথরে হারাহারি বর্ষকু 24,000 কোটি টাকা খরচ হব।
0: কাহিঁকি পিএম ধনধান্য কৃষি যোজনা আরম্ভ করা হলো?
1: এটা গোটে সম্পূর্ণ ভাবে এক নূয়া স্কিম প্রধানমন্ত্রী দ্বারা করা যাইছি। আর মূল উদ্দেশ্য হচ্ছে যে চাষী মানুষ নূয়া নূয়া টেকনোলোজি সহ আমি কিভাবে অবগত করাইবা এবং চাষী মানুষ তাঙ্ক ক্রপ কু বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয় রক্ষা করা কিভাবে তাঁর ইন্স্যুরান্স করা আমি তাঁকু জনাইবা। তা সহ আমার কোণ হচ্ছে না মার্কেট আক্সেস করা। আমার তো সাধারণত প্রডকশন হয়ে যাব, যদি মার্কেট আমি চাষী মানুষ যোগাই নদবা তাহলে আমার চাষী মধ্যে তার উচিত দাম পাইপারে না চাষী ভাই মানে।
0: সাহু বাবু, এই যে পিএম ধনধান্য কৃষি যোজনার কোণ সব মূল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে?
1: মুখ্যত যে মূল লক্ষ্য গুড়া উদ্দেশ্য রাখি করা হয়েছে, তা প্রথম হচ্ছে লো প্রডক্টিভিটি কু কিভাবে আমি ওভরকম করা। আর মুখ্য কারণ হচ্ছে লো প্রডক্টিভিটি হলে কোণ হব, চাষী ভাই অধিকরু অধিক পরিমাণের আমার ইনপুট সবু খরচ করবে চাষ ক্ষেত্রে, কিন্তু ইনপুট কহিলে আপনার সার বিহন বিভিন্ন প্রকার ঔষধ স্প্রে করছেন কিংবা যে টেকনোলোজি ব্যবহার করছেন, যদি প্রডকশন ঠিক টাইপের ন আসব তাহলে চাষ ভাই মানে লাভান্বিত হয়ে পারবে না। আউ গোটে জিনিস হচ্ছে কোণ হচ্ছে মডারেট ক্রপ ইন্টেনসিটি, আমার যেটা কোথাও ক্রপ ইন্টেনসিটি মানে হচ্ছে বর্ষক কত থর আপনার সে জমি চাষ করা হচ্ছে,
0: মানে কত থর বিভিন্ন প্রকার
1: করা যাচ্ছে। আপনার দেখবে আমার বুন্দেলখণ্ড ইউপির যে বুন্দেলখণ্ড অছি সে এরিয়া গুড়ার সব কম অছি ক্রপ ইন্টেনসিটি, সেথিলাগি ইউপির ম্যাক্সিমম জেলা কু আমার নিয়া যাইছি, বহুত গুড়ে জেলা কু নিয়া যাইছি, পাখাপাখি 12 গোটি জেলা যাইছি। সেভাবে আপনার মহারাষ্ট্রের 9 গোটি জেলা যাইছি, আপনার মধ্যপ্রদেশ রাজস্থানের 8 গোটি জেলা যাইছি, এবং আম ওড়িশার 4 গোটি জেলা কু প্রথম করে আপনার চুজ করা হয়েছে। আমার ওড়িশার যে জেলা গুড়া হচ্ছে সে হচ্ছেন আপনার কন্ধমাল, মালকানগিরি, সুন্দরগড়, নুয়াপড়া,
0: 4টা
1: জেলা।
0: তবে এই যোজনার লাভ কোণ সব রয়েছে?
1: এই যোজনার আপনার দেখবে বহুত কিছু লাভ রয়েছে। কোণ হচ্ছে ফার্স্ট জিনিস আপনার দেখি, যে আমার স্মল আউ মার্জিনাল ফার্মর রয়েছে, ক্ষুদ্রা আউ নামমাত্র চাষী, সেমানকর সাধারণত জমি বহুত ছোট ছোট থাকে, যাহাফলে সে কম করতে সেতরে বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট সেমানে ব্যবহার করে পারন্তি নাহি, তেনু সেই মানক ক্ষেত্রে কিভাবে আমার অধিক প্রডকশন বড়াইবা, অধিক উৎপাদন হলে তো সেমানকর লাভ

0: জোহার গো দাদা।
1: জোহার জোহার। ইয়ে হে ভাই,
0: আর যাত্রা দেখি নাই যেই
1: যাইছিলি এটা পরে তুই এটা তুমি দেখলি ন যে যাত্রা দেখি গলা বাটু পলেইছু মেদা লাল কাতে বলে যেতকি বড় জিনিস বড় এনজু যে মা মুশকিল।
0: হ্যাঁ যারা পরে ছুয়া কে ছাড়ি করে তো থাপি আইছে মই যাইছি বৈঠকি আড়ে ঘরে বসি করি শুনি করি আমি কথা বলি করি।
1: না না না ঠিক কলু যে গুটে কথা হে ছুয়ার লাগি যেতকি জিনিস বড় কথা দেলু কিনি তার সে খেলবার তাকর কি আমার জেন নে কে
0: ভক্ত মানকর পাককে আউছন সবুদিন আমি তাঙ্কর ঠানকে যাউছু সেইটা ভক্ত মানকর পাককে আসিকরি সবকু দর্শন দউছন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর যার কে ঘরকে দেখলে বি গুটে গহ গহ মহ মহ ইতিহার বাহার টেনি মানুছন কে
0: আমার ঘরে বি হেতি লাগি কুনহা ভরি ছন যে আজকা।
1: আর গা খুলকে তো বাহারি নেবার পি কই যে বেলা কে পি পি বজউছে কে একিনে সে ইয়ানে সে বেশি বজউছে কে ফুকা পি পা করুছন আজ তো গুটে জহ করি কানা কইমি কে ই ছুয়া পুতা মানকর আমার নে কে কে নিকড়ি আজ তামনে সৌ গে তারপরে ই আমার সমস্ত বল তো আমি যেতকি অছু সবে হ্যাঁ ছুয়া নুব্রা তক সংকিরর গুটে আজ উষ্ণাকি দিনে
0: আয় তো
1: যে এটা তো মহাপুরুর রথযাত্রা মূল হেলা নে কে।
0: হ্যাঁ গো।
1: হ্যাঁ তারপরে ফের সে মাউসী মন্দির নিকে যাবে মাউসী মন্দির ফের ফিরবে সে ফিরবার তক তো এটা বনে যাত্রা জাদু লাগবা।
0: হ্যাঁ যে ফের বাহুড়া সইলে ফের আর অবরসটাকে ফের টাকমা।
1: হ্যাঁ যাহা বি হোক কানা এই কহমি কে ইয়ে যাত্রা তো ভালো করে হেলা ইহা জিনি টিকে এটা ফটকে যে কে বটকি কে তেনা লা আসিনি পেতি তার জেনকি মে সকাল রোজ রোজ দল্লি নি না লাকে
0: মই এটা বাবুতিলে যাত্রা যুত্রি দেখি যায় না হয় ন কাই বলি করি
1: তথাপি তো সকাল জেন মনে নি কে নে কোন জেনকি মে ভিজে ভুজা করি তারপরে তথাপি বি আমি চাষি বাসি লোক তো নিগলে নি চলু যেই দিলি আজ খেত কে খাইবি। হ্যাঁ এবার নে কোন সে ডুলি মন কো জেন ডুলি কে দেখলে এর উপরে আঠে পাইন যাউছে
0: আমি বি এটা পলহা পকাইছু যে হ্যাঁ চিন্তা লাগুছিল ন কেনা কেনা হেবা বলি করি।
1: ওহো পকাল ন যা বি হোক গলা বছরে তো জেন কিসমে তুমি হেলুয়া হাই করে চাষটে নি করে দিল কে চাষ নি হেলা বলি করি কিরিবের হেলা নাকি বুঝবা কে আমি চাষটি যেতবেলে বি করুছু কি নেই ভল করি কেন্দারি করমা আক্তুরা নু করমা করমা করমা আর পছে করমা বেলকে কানা হেতি কমি কে রুই পহেলা তো পছে যদি রুয়াটা পচ পড়ি গলা গলা বঁকি খেয়ে নেবা।
0: হ্যাঁ তো
1: বঁকি কে সমলন সমলন ইয়ানা যে নানা রোগ পোক লাগি বসছি হেতি নেই ঠিক সমিয়া যদি আমি কে যদি চাষ নি কলা পলা নি রুইলা পকাই করি বলে কেন হবা হেন্তা বিগড়েবা
0: ফের নকশা
1: যাহা বি হোক মনে আগরু এটা করছন মন তন দেখি গলা তোর যেনতা তার মানে সোজ খালি রুই নেশন বলি করি নি রুই করি কিনি ভল করি কর।
0: হ্যাঁ
1: ওর গুটে কহেমি বলদিনি
0: কানা
1: আমার যেন বর্ষা পাখে তোমার টেপরি টেনি পড়ি যে পড়িয়া। হ্যাঁ বনে তো হেবা তার মানে কারণ কি জায়গা টিকে পড়িছে
0: চাষবাস কানা করি হুচি
1: হেটা তো কৌছে মুই হেটা যেন পড়িয়া পকাই নেউছ নি কে দেখো আমি হ্যাঁ আমার বর্ষা ন পাঁচটা পনিপরিবার চাষ করি করি আজ মির্চা বেগন পাথর ঘটা এদের কি চাষবাস করি
0: একা সঙ্গে লগাইছ।
1: হ্যাঁ ইত্র কানা করমা বইলি ওরে ভেড়ি ওর জল সুমি যোগে নেই যায় পছে তারপরে আমার সে টেকারু নেই গে টেকারুকে ফেললি ইত্র কেন্দা কেন্দা কানা জোগালু ও মির্চা আমার যোগে যোগাই বেলা নেই ভেড়ি ওর জল সুমি যোগে যায় বলি তারপরে মতো বনে কথাটে কহি কহলা কানা জিন ঝকি আমি যে চাষনি করুছু কম জায়গা ন পাঁচটা সাতটা কিসমর আমি সবু কিসমর তার চাষ করি পারমা
0: মিশাই করি
1: মিশাই করি যেটা কি মিশাই গলি করি যদি আমি চাষ করা কানা বাজিন জগে গুটে বাহার হতবা আর গুটে কেবে কাম দৌতবা তারপরে মুই কেনতা এরি করসন বউ বলি যে রহ বৈঠকি গে গলে এই জিনিসটা শুনমা কে বলতিনি
0: বুঝলি জানলে কিন্তু বনে হেতা।
1: হ্যাঁ আমার সে লোকনাথ ভাইকে যেন কহিলি যে সে তো এই জন্য এটা

0: যদি আমি আলোচনা করিবা, জৈবিক ভিতরে মুখ্য কথা হচ্ছে আপনার বিহন বিশোধন টু সিড ট্রিটমেন্ট টু আরম্ভ করি হাঁডি ঔষধ জীবামৃত আমার মহুলাস্ত্র নিমাস্ত্র মঠাস্ত্র সঠাস্ত্র এসবু আমি ব্যবহার করি এবং বিভিন্ন প্রকার যে জৈবিক উৎপাদ রয়েছে সে জৈবিক উৎপাদগুলি যদি ব্যবহার করি আমি ফসল করছেন এবং সেথির যে খাদ্য তৈরি হচ্ছে সে খাদ্যক যদি আমি গ্রহণ করছেন আমি নিশ্চিত ভাবে গোটে নিরোগ এবং সুস্থ জীবনযাপন করে পারিবা।
1: যা হোক আজ্ঞা, আপন চাষী ভাই মানুষ বহুস্তরীয় পদ্ধতিরে পনিপরিবা চাষ কেনথিকির করমা, কেন প্রকারে করমা, আউ সেটা চাষ কলে কেতে লাভ হবা সে বাবদে কহিতিবার লাগি আকাশবাণী সম্বলপুর কৃষি সংস্কার কার্যক্রম আরু বহুত বহুত ধন্যবাদ। জোহার আজ্ঞা।
2: শুনল তো
3: হ্যাঁ গো দাদা, বাকি যেন রাসায়নিক সারটা সথে বন্ধ কলে দেহে পা লাগিবে ভলে আর চাষ বাস বি টিকে বিষ নাই হেতা নে।
2: এটা যেন কথাটে পদে নি কহেলু, আমি যেন রাসায়নিক সার ও উষ যেন ব্যবহার নি করুছু তো সবু ভয়ন মানে জানবার কথা যে রাসায়নিক সার উষ ব্যবহার নি করি করি আমি কেনতে করি জৈবিক পদ্ধতি দিন চাষবাস করমা বলে কেন হেবা, খালি এটা নু সে আমার দেহে পা সাঙে আমি ঠিক সমাজটি বি গঠন করে পারবো, তারপরে বেমার সেমার নি হয়ে তারপরে ভল খাদ্য বি পাইমা একজিনিস যে খাদটা টিকে বাহারবা সেতিলে বলি কি সভ্যে তর্কি করে হবার কথা জানবার কথা আর রাসায়নিক সার উষ নি দেই করি আমি যদি জৈবিক পদ্ধতি আমি কম্পোস্ট করিদেলা কি আমার কেন কি আমার উষ কথা বি যেন অছে আমার যে আজ্ঞা বুঝাই করি কহিলে ই কিসমে যদি আমি তার
3: উপরে
2: কাঁ বলি কহমি কে
3: কা
2: আজর তিহার বার দিনে মতো তো জিনিস টিকে মুই শোকিয়া লোক নে বলে গীত পদে ওদের হেটা কেন বলছে
3: আজ বড়িয়া জগন্নাথ ভজন গোটে শুনমা গো।
2: বড়িয়া হবা বড়িয়া হবা কহ তো
3: বেলে ই গীত কে গাইছন গোপাল কৃষ্ণ দাস আর গীত কে লিখিছন যুধিষ্ঠির মেহের
2: বেলে পয়লা শুনু
3: শুনু।

0: কি আশ্চর্য, নীলমাধব নীলগিরিরু কুয়াড়ে অন্তর্ধান হয়ে যাইছন্তি।
1: হে মুনিশ্রেষ্ঠ, কাহান্তি কাহান্তি মো নীলমাধব? সে তো নাহান্তি, কেউড়ে অন্তর্ধান হয়ে যাইছন্তি।
2: কুহন্তু দেবর্ষি, কাহে গলে নীলমাধব? হে নীলমাধব, কেনে গল প্রভু?
0: নারায়ণ নারায়ণ, রানী গুণ্ডিচা তো মূর্ছা হয়ে গলে।

0: আছো হে দেবশ্রী, অকস্মাতে কি উদ্দেশ্যে আগমন তব?
1: নজাণ কি হে কপটি বিষ্ণু পরমেশ, নীলমাধব রূপরু অন্তর্ধান হেল তুম্ভে নীলগিরি কোলু, কি কারণে কহ ভোলা গুণ্ডিচা ও ইন্দ্রদুম্নে কল শোকাপ্লুত?
0: জাণে মুহি, সেমানে মো পরম ভকত, তাঙ্ক পাইঁ অটে মুহি ব্যথিত চিন্তিত। কিন্তু সেদিন তো তুমি চালিগল অন্তরাড়ু শুনি মোর কথা, যদি আসিথান্ত পাশে মোর জাণিথান্ত তাপর বারতা।
1: ক্ষমা চাহে প্রভু মোর চঞ্চলতা পাইঁ, এপাখ সেপাখ করিবা মো অভ্যাস অটই, খালি তুম লীলা দেখিবার পাইঁ।
0: শুণ তেবে নারদ গোসাই, যেদিন মু নীলগিরিরে নীলমাধব রূপরে বাস কলি, সেই দিন সেঠারে যেমানে মতে দর্শন কলে সেমানে সমস্তে মুক্তি লাভ করে সিধাসলখ বৈকুণ্ঠপুরকু চালিগলে। এথিরে যমঙ্কর কর্তব্য পালনরে ব্যাঘাত ঘটিলা, সে মো পাখরে আপত্তি কলে। মু তাঙ্কু প্রতিশ্রুতি দেইথিলি যে কিছি কাল পরে মু সেই বালিরে অন্তর্ধান হইযিবি, কিন্তু পুরুষোত্তম ক্ষেত্রে যমঙ্ক কর্তৃত্ব রহিব নাহিঁ। বিশ্বাবসু বিদ্যাপতিঙ্কু মতে দর্শন করাইবা পরে মু প্রতিশ্রুতি পালন করিবাকু অন্তর্ধান হইযাইছি।
1: নারায়ণ নারায়ণ, তাপরে প্রভু?
0: অন্তরাড়কু আস, সবু কথা কহুছি।
1: চালন্তু চালন্তু প্রভু, নারায়ণ নারায়ণ।
2: হে দেবর্ষি, তুমি যিবা দিন আমি দুহে উৎকণ্ঠিত হই এই মহোদধি বেলারে অপেক্ষা করি বসিছু।
3: কুহ মুনি শ্রেষ্ঠ, কেবে কেউঠি আমি নীলমাধবঙ্ক দর্শন করি পারিবু?
1: রানী গুণ্ডিচা, রাজা ইন্দ্রদুম্ন, তোমার নীলমাধব আউ না?
2: এই নাহান্তি
1: না, সে প্রকৃতরে অন্তর্ধান হয়ে যাইছন্তি।
2: তাহলে
1: কেবল তুম দুই জনক মনস্কামনা পূরণ করিবা সকাশে ত্রৈলোক্যনাথ ভগবান বিষ্ণু এই পুরুষোত্তম ক্ষেত্রে এক অপূর্ব রূপরে যুগ যুগ পাই অবতীর্ণ হেবে। মু যাহা কহুছি মন দেই শুনো।

ধন্য গুণ্ডিচা ধন্য তুমি, সেবারে ধ্যানরে পূজারে নিষ্ঠারে ভক্তির পরাকাষ্ঠারে তুমি মোঠু মধ্যে বলিগল, মো আখি তুমি খোলি দেল গুণ্ডিচা, তাঙ্ক ইচ্ছা বিনা তো কিছু হুয়ে না রাণী, মু যাউছি তাঙ্ক পাদ তলে গুহারি করিবি, তাঙ্ক ঠারে তুম মনর নিবেদন জনাইবি।

0: আজি তো এটা চিন্তিত কাহি জগন্নাথ
1: ভাই রাণী গুণ্ডিচা রাজা ইন্দ্রদুম্নঙ্কর শুদ্ধ আবেগময় আত্মীয়তা ও ভক্তি মোর অন্তরাত্মাকে চহলাই দেইছি। সেমানঙ্কর আতুর নিবেদন
0: কোন সেমানঙ্কর নিবেদন?
1: সেমানঙ্কর নিবেদন আমি দুহে সুভদ্রাকে সাঙ্গরে ধরি গুণ্ডিচা রাণীঙ্কর বেঢ়ারে থিবা আমার জন্মস্থান মহাবেদকে থরে বুলিবাকু যিবা। তুমি অনুমতি দেলে

দেখিলি মু অপূর্ব স্বপ্ন কি অপূর্ব শিহরণ জাগে তনু মনে নিজে জগতর সাই জগন্নাথ আসি কহিগলে মতে এবে মু যায় পাত্র মন্ত্রী হকারি বিরাট পর্বর আয়োজন করে।

করে নাই। ও জলে চন্ডালনের অপতির কি নির্লজ্জ প্রস্তাব! লজ্জা নাহি তম গজপতি পুরুষোত্তম দেবক, রথ উপরে চেরা পাহারা করি যে চন্ডালন কার্য করে তার কি হাস্যাস্পদ প্রস্তাব! কাঞ্চি রাজ দেবা পদ্মাবতীর পাণি গ্রহণ সে করিব, পুরুষোত্তমের আস্পর্ধা তো কম নুহে। চন্ডাল ঠাকুরের জলে চন্ডাল নরপতির কি দুঃসাহস! ক্রোধের মোর অঙ্গ প্রজ্বলিত হয়ে যাচ্ছি, এ প্রস্তাব মো বংশ পরম্পরা প্রতি ঘোর অপমান। যা যা শীঘ্র!

0: অসচ্ছয় অপমান, এ অপমান, এ অপমান উৎকল গজপতি পুরুষোত্তমর নুহে মহামন্ত্রী, এ অপমান মোর পরমারাধ্য প্রভু জগন্নাথঙ্কর। মু চণ্ডাল জগন্নাথ চণ্ডাড়র দিয় কাঞ্চি রাজারে দম্ভক্তির প্রতিশোধ নেওয়াকে পড়িব মহামন্ত্রী। মোর চণ্ডাল দিয় নিকটরে তার মথা নত করিবাকু পড়িব। মহামন্ত্রী, তুমি শীঘ্র কাঞ্চি অভিযানের আয়োজন কর। মু নিজে যাই সে কাঞ্চি রাজ্যকু ছারখার করি সে রাজা ও তার কন্যাকু শীঘ্র বন্দী করি এঠাকু ঘেনি আসিব।
1: যাও যাও মন্ত্রী কর আয়োজন।

0: দেখো দেখো যুদ্ধহারী কাঞ্চিরা দেখানো সৈন্য সহ পলায়েছে চন্ডাল নৃপতি পুরুষ উত্তম।
1: কোণ হলা হে জগন্নাথ, কাঞ্চি রাজা ঠারু পরাজিত হই মু লেউটি আসিলি। হে পরাজয় মোর নুহে প্রভু, হে পরাজয় তুমর। মোর পরাজয়ক মু স্বচ্ছ করিপারিবি, কিন্তু তোমার পরাজয়ক মু স্বচ্ছ করিপারিবি নি প্রভু। আজি এ অপমানর তীব্র চয়ারে অঙ্গ প্রত্যঙ্গ মোর জর্জরিত, মু পুণি কাঞ্চি অভিযানরে বাহারিছি। তোমার গজপতির সম্মান তুমি রক্ষা করো প্রভু, মতে অভিযানের বিজয়ের সাহায্য কর। তোমার সাহায্য বিনা মু কিছু করিপারিবিনি, এতকি মোর মিনতি, এতকি মোর কাতর প্রার্থনা। মু তোম নিকটরে গুহারি পড়ুছি প্রভু।
2: শুনিল তো ভাই?
3: শুনিলি জগন্নাথ?
2: গজপতি পুরুষোত্তম আমরি অংশরে যাত, তার অপমান বাস্তবিক আমর অপমান, তার পরাজয় আমর পরাজয়। চালো ভাই যিবা আমি কাঞ্চি রাজ্যে, সাহায্য করিবা গজপতিঙ্কু সেঠারে, পরাজিত করি কাঞ্চি রাজা পুরুষোত্তম মস্তকে পিন্ধাইবা বিজয়র টিকা। চালো ভাই পুরুষোত্তম সেঠারে পৌঁছিবা পূর্বরু আমি ঘোড়ারে যাই সেঠারে পৌঁছি যিবা।
3: চাল মু প্রস্তুত হেউছি।
2: ধৈর্য ধর হে পুরুষোত্তম, তুম মনোবাঞ্ছা অচিরে হেবটি পূরণ। কষ্টে হুয়ে কৃষ্ণ প্রার্থী সদা, ক্ষোভ ত্যাগ কর মনু, এথর তোমার বিজয় সুনিশ্চিত।
1: প্রভু জগন্নাথ।

0: নাথঙ্কর অপার করুণা রূপাঞ্চি অভিযান আমার সফল হয়েছি বন্ধু বিজয় চন্দ্রাক্ষ, আমি বিজয় লাভ করেছি। কাঞ্চি যে মা পদ্মাবতী আজি মোর বন্দিনী মহামন্ত্রী, কাঞ্চি রাজার অপমানের উপযুক্ত প্রতিশোধ পাই পদ্মাবতী জনে চণ্ডাল সাথী বিবাহ করা পড়ব।
1: চণ্ডাল সাথী?
0: হ্যাঁ চণ্ডাল সাথী। মোর অন্তরের প্রভু জগন্নাথ প্রতি কাঞ্চি রাজার তাৎসল্য মনে না তুম, জনে চণ্ডাল বর খোঁজবার দায়িত্ব তুম উপরে রহিলা, শীঘ্র এ কার্য সমাপন করা হব। শ্রীগুণ্ডিচার দিন হলে ভালো, নিজে মহাপ্রভু রথরে বিজে হই এ দৃশ্য দেখিবে।
1: রাজজমা পদ্মাবতী প্রতি দয়া করুন গজপতি।
0: না না, মো নিকটরে দয়া মায়া কিছু না, মোর আদেশ মোর আদেশ।
2: মু কোন করিবি, যাহাঙ্কু কাবেরী কূলরে দেখি মন প্রাণ ধ্যান সবু তাঙ্ক নিকটরে ঢালি দেইতিলি, সে আজ মো প্রতি একি নির্দয় হেউছন্তি। মো পিতাঙ্ক অপমানর প্রতিশোধ পাই মতে জনে চণ্ডাল হাতরে সমর্পণ করে দেবাকু মহামন্ত্রীঙ্ক আদেশ দেইছন্তি। হে চকাডোলা, হে নীলাদ্রি বিহারী, হে মহাবাহু, তুমি অভাগিনীর নিবেদন ঘেনা কর প্রভু। তুমি অহল্যা উদ্ধারিছ, দ্রৌপদীর লজ্জা নিবারণ করিছ, এ অভাগিনীকে তুমি রক্ষা কর প্রভু।

0: আজি শ্রীগুণ্ডিচা পহণ্ডি সারি বলভদ্র সুভদ্রা সুদর্শন ও প্রভু জগন্নাথ রথরে বিজে কলে আছিক্ষণ পরে আরম্ভ হব ছেড়া পহরা কাজ। এই তো এই তো শুভ মুহূর্ত উপস্থিত। গজপতি যেতবে চণ্ডাল বেশরে দুই রথর ছেড়া পহরা সারি নন্দীঘোষ রথর ছেড়া পহরা কার্যের নিমগ্ন থে ঠিক সেতিক বেড়ে
1: আস আস পদ্মাবতী হৃদয়ের ধৈর্য ধরি মো সাথে আস।